বাদশাহ ব্যাপারী মরনা যদি সে সকালে খরনা যদি সে সকালে খরনা কবিরা তুর পকেল কে পুড়িয়া বাঁধি দে দিল সো চার কো পেখনা অন্ত খে কিছে সুনি দে ডরাওনি সুনি দে ডরাওনি জাজি বিচো জায় পায় বলন।